0: যারা প্রায় গদা ডিঙ্গিং সড়ক সীমা অতিক্রমণ না করেন, সড়ক সীমামা অস্থা এবং স্থায়ী সংরক্ষণা নির্মাণ না করেন, সড়ক না হয়ে ঠল তথা পানি নিকাশ বন্ধ হওয়া মধ্যে সবারই চলাওয়া লেন অনুসার পালনা করেন ও করাও, সবারই চলাওয়া ট্রাফিক নিয়ম কু পালনা করাও, সবারই সাধুমা ঝুঁকিয়ে ওয়াসফতমা বসে যাত্রা না করাও, সড়ক সীমতা ভন্ডা বড় ভার প্রয়োগ না করাও, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি করাও, সড়ক তৎকাল মধ্যকুমার গড়ে করাও, যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করাও।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।